ত্রিমৃতবনে মাতা ছাদায় শোনে মেরো ভনে ও কো ছর কে গনু দনা লচারু না মন মেরো ভনে ও কো ছর আজুরি মলাইকে শীতালু ভয় কদম কো ছায়ালে

কাহাকো তিনি লৈ কাহাকো আমি গাওঁ বেছি মা ভেটুবায় চিনমা লৈ আজুক দিন মা গাওঁ বেছি মা ভেটুবায় খেতাইলাই ৰপ্নী হৈ না চুপু চুপু লৈ আলি মা মুগী মা

0: আদিলাই মায়া নেপাল সারামা আদি মায়া রমগটামা
1: ভাটকানে পাত মায় রাত মা ভাটকানে পাত মায় রাত মা পানি কত বলো মায়ে গেল
0: পানি কত বলো মায়ে গেল
1: আপনো লাবণ্যে কই যাই না

এক মানুষে নিখিরে কিরে দাতা বাটে নিকগাটে আমি লোদাই লাই কাঠাই বাড়ি লাই লাই বাটে নিকগাটে চোরড় কোখিলি চারে জানা মিলি বানাও রে তাই কাটে কেবন হন চা সঙ্গে ও মনে রুন চা বানাও রে তাই কাটে হাতা কচুরা ভাই জুরা মুরা যাওলা রে আসান লাওলা রে ভাই নারী সাবধান মাইলে মানি কানা যাওলা রে আসান লাওলা রে ভাই কাঠা কবরে ইঞ্চুলা রে তরং মাউ মারে কবা চরে দাম্পর হাজার চারি কোটি কবাদার মাউ মাহারে কবা চরে যাই চারি না কোট কোতিমলা রাত মাট থামাই রে খড় কড বাহাট দাঁটে কোহরা সদা ওরা পরা থামাই রে খড় কড বাহাট আইলে কো বসা মমারে কো ভায়ে কো তাই রে ইনি চয় বাট কারকালা কো পা